কৌখৰ মাৰুৰা কানি হাত থামি ঘুম দি নাচে ইয়াত ঔষধ লাল কৌখৰ মাৰুৰি বসে ইশারামেই ঘুরা কানি হাত থামে ঘুমদি নাচেকো ও সঙ্গালিকা সমজনা পছড়ি সিলাই আগুনকো ভেটাই না কসেরি মালাই সঙ্গালিকা সমজনা পছড়ি সিলাই।